0: হ্যালো, আকাশবাণী ভুজ।
1: হ্যালো স্যার, রাধে রাধে।
0: রাধে রাধে।
1: হ্যাঁ জি। হ্যালো ম্যাম, বড়িয়া।
0: হ্যাঁ বড়িয়া হুঁ, আপ কেসে হ্যায়?
1: ম্যাম মে বহুত বড়িয়া হুঁ ম্যাম।
0: জি, আপকা নাম বতাইয়ে।
1: ম্যাম মে পরিধি রাজপুত বোল রহি হুঁ, বেরশি জেলা ভোপাল সে।
0: হ্যাঁ জি। ওর আজ আপ কোনসা গানা শুননা চাহতে হ্যায়?
1: ম্যাম আপ কোই সা ভি শঙ্কর ভগবান কা শুনা রহে না।
0: শঙ্কর ভগবান কা, আচ্ছা জি। ওর আপকে সাথ কোন কোন হ্যায়?
1: मैम मेरे साथ मेरे पापा जी हैं, मम्मी दीदी भाई सब लोग हैं।
0: जी जी, तो सबको सुना देते हैं।
1: हाँ मैम, सब लोग सुनेंगे।
0: जी जी, ओके
1: ओके मैम।

0: তুমি
1: লুহ হই তুমি
0: ঝরি পড় পরা
1: ঝরি পড় পরা
0: কেতে নয়নর কোণরু
1: কেতে নয়নর কোণরু
0: লুহ হই তুমি
1: লুহ হই তুমি
0: ঝরি পড় পরা
1: ঝরি পড় পরা
0: কেতে নয়নর কোণরু
1: কেতে নয়নর কোণরু
0: হস হই পুণি
1: হস হই পুণি
0: ফুল পরি ফুট
1: ফুল পরি ফুট
0: কেতে যে নরম অধরু
1: কেতে যে নরম অধরু
0: হস হই পুণি
1: হস হই পুণি
0: ফুল পরি ফুট
1: ফুল পরি ফুট
0: কেতে যে নরম অধরু
1: কেতে যে নরম অধরু
0: কেউ নাম ধরি
1: কেউ নাম ধরি
0: ডাকিবি তুমকু
1: ডাকিবি তুমকু
0: তুমি যে সর্বনাম
1: তুমি যে সর্বনাম
2: अब हम गाना सीखेंगे। ये गाना खेमटा ताल में है। इसकी 6 मात्राएं हैं। ताल कैसा है ये पहले देख लो। इसमें एक ताली और एक खाली है।